দিনা মাজা বাণ রে এম তোমারা প্রাণ প্রাণ বিধান নেত্রী তুম ধারি দেখো দশম দ্বার এ কুচি এ করসন দিনে বিনু মারি সুরতা মালে জো আবি